0: সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
1: তক দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, নিশিত প্রামাণিক, খুদিরাম টুডু সহিত কই মন্ত্রীও শপথ লে লি হ্যা। শপথ গ্রহণ সমারোহ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ, ভাজপা অধ্যক্ষ নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী ও এনডিএ শাসিত সভি রাজ্য কে মুখ্যমন্ত্রী শামিল হ্যাঁ। ভাজপা নে বিধানসভা চুনাও মে ঐতিহাসিক জিত দর্জ করতে হুয়ে তৃণমূল কংগ্রেস কে 15 সাল কে শাসন কা অন্ত কিয়া হ্যা। আজ 25 বৈশাখ গুরুদেন্দ্র রবীন্দ্রনাথ টেগোর কি জয়ন্তী হ্যা। ভাজপা নে শপথ গ্রহণ সমারোহ কে লিয়ে শুভ দিন চুনা হ্যা। কার্যক্রম কি শুরুয়াত গুরুদেব রবীন্দ্রনাথ টেগোর কো পুষ্পাঞ্জলি অর্পিত করনে কে সাথ হুই। উপরাষ্ট্রপতি সিপি রাধা কৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নে গুরুদেব কি 165বীং জয়ন্তী পর উনহে শ্রদ্ধাঞ্জলি অর্পিত কি হ্যা। উপরাষ্ট্রপতি নে কহা কি গুরুদেব টেগোর কা যোগদান সাহিত্য কে ক্ষেত্র সে কহীঁ অধিক ব্যাপক থা ওর আনে বালি পিঢ়িও পর উনকা অমিট প্রভাব হোগা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নে কহা কি গুরুদেব